0: ମନଟା ଟିକେ ଖୁସି ଲାଗେ ବାହାରକୁ ଯାଇ ହବନି ତ ସଣ୍ଡେକୁ ସୁନ୍ଦର ଭାବରେ ସ୍ପେଣ୍ଡ କରିବା କେମିତି ଆପଣଙ୍କ ମତରେ ନା ଟିକେ ଯାହାର ପ୍ୟାସନ ଅଛି ତାକୁ ଟିକେ ଫଲୋ କରିବା ଏବଂ ତା ସହିତ ମୁଭି ବି ଟିକେ ଦେଖିବା ଏବଂ ଏଇଭଳି ଭାବରେ ଟିକେ ଖିଆପିଆ କରିକି ଘରେ ସେଲିବ୍ରେଟ କରିବା ସଣ୍ଡେଟାକୁ ନାଇଁ କି
1: ଆଜ୍ଞା
0: ବହୁତ ବହୁତ যে আপনার মতের সন্ডেটা কেমিতি সেলিব্রেট করা দরকার আর বর্তমান যে খরা হচ্ছে সেথিরে পুনি সন্ডে পাই কিছু বাবন্দি মধ্যে লাগি যাচ্ছে। সন্ডে ধর অন্তত আপনার গোটে প্ল্যান করছেন কুয়া গোটে বুলিয়া পাই যাওয়া পাই, কিন্তু যে গুড়গুড়ি হচ্ছে সেথিরে বুলিকি যাইকি বাহারে আপনা আসলা বেলকু পুরা সিজি যাইতিবে, তেমন আপনার বুলিবার প্ল্যানটি ক্যানসেল হয়ে যাচ্ছে। কেমিতি ক্যালকুলেট করি কোণ কেমিতি কলে সন্ডেটা টিকে ভালো হব আমাকে টিকে আইডিয়া দিন্তু, আপনার মত দিচ্ছেন আপনার। নেক্সট কলর কি দেখিবা কোণ কোচেন সে। নমস্কার, কি কোথলে কুটু কোথলে?
1: জয় জগন্নাথ।
0: নমস্কার ভাই, জয় জগন্নাথ।
1: বিজয় কুমার দাস কইলে
0: হাট? আগে বিজয় ভাই, গুড মর্নিং, হ্যাভ এ বিউটিফুল সানডে। কোন কইবে সানডে কো কেমতি ভাবরে আমি স্পেন্ড করলে সুন্দর হই পারিব?
1: যখন সাথে ছুটি দিলে সমাজে ছুয়া রইবে।
0: হ্যাঁ,
1: ছুয়া রইবে, ছুটি ডেরে উঠিবে।
0: হুম হুম,
1: আজি মানে প্ল্যানিং হই কি পখাল আর সুকুয়া।
0: বাহ, পখাল আর সুকুয়া টিকে কি হবে?
1: কাকুড়ি কাকুড়ি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আপনার এমতি কথা কইদেলে
0: আর যা যে শ্রোতা বন্ধু মানুষ পাখে নই ফই নাই সে ভারি এবে খালি ঝুড়িবে নই ফই কেমতি কন গাধিবে সে তাহলে আপনার সন্ডে কু এমতি ভাবে সেলিব্রেট করছেন আর আপনার কোচেন যে এমতি পালন কলে টিকে ভালো
1: ভালো খারাপ পরে কোড়ে যাই হউনি তারপরে
0: ধন্যবাদ কল কলে আমাকে আপনার মত জনাইলে। রহিলি ভাই, নমস্কার।
1: জয় জগন্নাথ।
0: জয় জগন্নাথ ভাই কহিলে যে বর্তমান যে খরা হচ্ছে টিকে পখাল শুখুয়া হয়েছে তা সাথে টিকে গাধি বাধি আসিকি রেডিও শুণিকি দিনটা ঘর ভিতরে কাটিবা পাই সন্ডেটা তাঙ্কর সুন্দর ভাবে হয়ে পারিব। তেমনি যে আমার নই ফই নাই আমি কোণ করিবা, আমার সেটা নই অছি যেটি নই নাহি সেমানে কোণ করিবে সেমানে কহিলে ভাই কহিলে টিউবওয়েলরে গাধিবে, টিউবওয়েলরে গাধান্তু কি ঘরে গাধান্তু, গাধি পাধি টিকে ফ্রেশ হয়েকি আপনার প্যাশন কোণ অছি তাকে ফলো করিকি খিয়াপিয়া টিকে করিকি ঘর ভিতরে আপন সন্ডেটা কো আজি ফার্স্ট হাফটা দিয়ন্তু এবং সেকেন্ড হাফরে যদি কোড়ে সময় পাচ্ছি টিকে ছাই হেলা পরে সন্ধ্যা লহিলা পরে বুলিবা চেষ্টা করন্তু, নিজ নিয়ার অ্যান্ড ডিয়র কু টিকে টাইম দিয়ন্তু, ফ্যামিলি লোকমানঙ্কু টাইম দিয়ন্তু, ইহি তো কথা সব সমস্ত এই বিষয়ে আলোচনা করছেন। আপনার মধ্যে দিয়ন্তু আপনার কোণ অছি ইউনিক মত কেমতি সন্ডে কু বিউটিফুল ওয়ে আমি স্পেন্ড করে পারিবা। নম্বর হচ্ছে 0671230315 3। স্টে টিউনড, আউ গোটে বিউটিফুল ট্র্যাক পরে ব্যাক করছি আপনার মানঙ্কু পাখুকু, পুনি কথা হবে আপনার মানঙ্কু সাঙ্গরে।

শুনবাকে ভুলবেনি ভারত মশলা প্রস্তুত প্রায়োজিত কার্যক্রম কথারে কথারে গীতরে গীতরে আজি ঠিক সন্ধ্যা সাতটায়।

0: আচ্ছা বর্তমান কোন করছেন্তি মনা ভাই?
1: বর্তমান
0: দেখুন তো ব্ল্যান্ড ইয়ার উনিশ অগস্ট অঠার
1: তারিখ আগে তথাপি যেতে গোজনা সরিয়া কিছু পনিপরিবা চাষ গাড়ি ঘর ছাড়ি আছে সকলে চেষ্টা করে নিজ গোড় খেয়া
0: বহুত বড়িয়া নিজের জায়গা আছে নিজের কিছু সংশোধন লগাইকি আপনি যদি করে পারিবে কুয়াড় বি যাওয়া পড়বনি নিজে ঘরে সবু কিছু করে পারিবে সবু কিছু সাকসেস করে পারিবে
1: নিজে কি আইছি ঘরে বে কিছু ইনকাম হই পারছে তারপরে বাইরে কি কিছু বিক্রি করে পারছে ভালো খুশি আছে তারপরে সরকার যা 3000 500 দেন মাসে তাকে নিয়ে যে বহুত খুশি আছে
0: বহুত বড়িয়া মোনা ভাই এমতি
1: সবুটু ভাই মো পিলাল গোটে মো লক্ষ্য
0: হাজার বাট আপনার খোলা রাখবে নিশ্চিত নিশ্চিত বহুত বহুত ধন্যবাদ এমতি পজিটিভ যে মানসিকতা ভিতরে থাকতু আপনার বহুত সকসেস মানে লাভ করতে
1: মানসিকতা রহিবার মুখ্য কারণ হচ্ছে রেডিও কারণ মো পিলাবে কেবল রেডিও ছাড়া মো অন্য কোনসি মিডিয়ার এত পছন্দ করে নি কারণ এই রেডিও ভিতরে বহুত কিছু পাইছি আর তাকে পাই বহুত খুশি হচ্ছে কারণ যেতবে আখি হরাইলি এই রেডিও মো পাখে ছিল সেতবে গোটে গীত বাজিছিল দুনিয়া মে কিতনা গান মেরা গান ভি কুতে গীতটা মো শুনিছি ভি মো ভাবলি মোর সিনা আখিহরে লোক গোড় হাত বি না সে বঞ্চিছন্তি কেবে ভাঙ্গি পড়ি নতুন সে গীত শুনিবি
0: নিহতি নিহতি বহুত বড়িয়া বহুত বড়িয়া ওকে মোনা ভাই বহুত ধন্যবাদ এফএম রেইনবো সহ জড়িয়ে ছন্তি বহুত ভালো রুন্তু খুশি রুন্তু
1: মা ভাত মন্ডা বড়ে রাখি দান্দ রওতে
0: নমস্কার সাথী জীবন আর পরিস্থিতি মনুষ্যকে সবুবেলে কোউ দিশারে নব সে কথা সে নিজে বি কই পারিবনি কিন্তু এ কথা সত্য আমি যেতে যেতে বড় হবা ছোট থিবা বড় হবা কিন্তু যে মোনা ভাই কহিলে 11 বর্ষ বয়সর তাঙ্কু কাম করিবাকু পড়িছিলা ওল্ডিং কাম করিবাকু পড়িছিলা হাতরে হাতুড়ি ধরি বহুত কষ্ট কাম করিবাকু পড়িছিলা চিন্তা করন্তু 11 বর্ষ বয়সরে কাম করিবা এতে সহজ নহ কিন্তু পরিস্থিতি পড়িলে আমাকে বি সেয়া করিবাকু পড়িব তেণু আপনমানক ভিতরে কেহি সহজরে জীবনর রাস্তাকু পারৌথিব তা কি বহুত কষ্টরে সেমানে জীবনর রাস্তাকু পারৌথিবে পারৌথিবে অর্থ সেমানে পরিবার বা নিজ পাই সেমানে ইনকমর বাট দেখুথিবে আউ জনে কলর অছন্তি কি অছন্তি দেখিবা হ্যালো
2: শুভ সন্ধ্যা নারায়ণ ভাই নমস্কার মু রমেশ চন্দ্র সাউ অগ্মা ভাবরু ঢেঙ্কানাল কহুছি বহু দিন পরে ভাই
0: বহু দিন পরে আপনি কল করছেন কার্যক্রম কু স্বাগত করুছু কেমতি অছন্তি আপনি ভালো অছন্তি
2: আজ্ঞা আজ্ঞা
0: কোন কহিবা আজ টপিক সম্পর্কে
2: ম্যাডাম দেখ ভাই দেখন্তু গ্রাহক মানে রখুছি ভাই রখুছি
0: এই হচ্ছে জীবন নো কি চাহুচন্তি এফএম রেইনবো সহ যোড়ি হওয়াকু তাঙ্ক মনপসন্দর কার্যক্রম সহ যোড়ি হওয়াকু আমার নিয়মিত শ্রোতা কিন্তু তাঙ্ক পাখরে গ্রাহক আসিকি পৌঁছন্তি তো তাঙ্কু পুনি তাঙ্ক কথা বুঝিবাকু পড়িব নিজ পেট পাটনার কথা বুঝিবাকু পড়িব সেথিপাই সে বহুত ব্যস্ত হইকি ফোনটি কাটি দেইছন্তি তবে বহুত ধন্যবাদ আপনকু আমো সহ কিছু মুহূর্ত পাই হোবরম জোড়িবাকু চেষ্টা করছন্তি নেক্সট কলর দেখিবা কি অছন্তি হ্যালো
3: হ্যালো ভাই নমস্কার
0: নমস্কার সাই কহুছ থা করছে লাগিছি না এমতি সময় বর্তমান চালিছি তো কেমিতি নিজুক কেমিতি ম্যানেজ করছো কেমিতি কেমিতি কষ্ট হউনি
3: সময় ঠিয়া হয়ে

0: যদি বহু জায়গায় আপনার আডজস্ট করা পড়ব নাকি বহু বড়িয়া বহু
1: বড়িয়া ওড়িশার পানি পবন জলবায়ু আর সেই যে ঠান্ডা পবন সে গাঁর লোকর মিঠা মিঠা কথা অন্য কেউ মানে রাজ্যের মিলবনি কেউটি মিলবনি
0: না আপনার কুয়াড়ে বি যা দরকার নেই নিজ রাজ্যের রুহতু এইটি ইনকম করতু আচ্ছা বর্তমান কম করছেন
1: বর্তমান মু আছি আমার এটি গোটা নিশ্চিন্তগুলিরে মধ্যে অছি গোটে আমার কোম্পানি অছি ভিভিএন প্লাস্টিক কোম্পানি সেইতে কাম করছি আ
0: বহুত বড়িয়া বহুত বড়িয়া ধন্যবাদ এফএম রেইনবো সহ জড়াই থাকার
1: আজ্ঞা রোজি নমস্কার
0: নমস্কার সাথে আপনার প্রথম ইনকম কু নেকি আপনার কোন অনুভূতি রয়েছে এ সম্পর্ক আপনার কইপারি নম্বর হচ্ছে 0671-2303-153 আউ জনে কলর অছন্তি হ্যালো
2: ভাই নমস্কার জয় জগন্নাথ
0: নমস্কার জয় জগন্নাথ হ্যালো
2: মু কইতলি রাজেশ নায়ক জগৎসিংপুর পত্রিকা বাজার
0: রাজেশ ভাই কইছন্তি কার্যক্রম কো স্বাগত জনাউছু
2: বহুত বহুত ধন্যবাদ
0: কোন কইবে আজর টপিক সম্পর্কে
2: ভাই সুন্দর টপিক আনিছন্তি সেতে পেন দিলতে ধন্যবাদ দেবি
0: হুম
2: হুম আর টপিক উপরে কইবি আমার ভাই কথা রছি মনি ইজ সুইটার দ্যান হনি পয়সা পেক তমাশা দেখো আজকাল দুনিয়ার ভাই পয়সা নথলে ভাই কিছু কাম করিবনি তেণু সত ইমানদার ইনকম করিবা দরকার আটা বলি নুহ যে আমি চোরি ডকাইতি রাজানি আন্টি সোশিয়াল কাম করিবা মর্ডর করিবা রোজগার করিবা ভাই সে পয়সা তো ও দবানি গোটে গত হলে তা দেহ ভাই বৈধ পয়সা খাইব কটক মেডিকাল দৌড়িয়া পড়ব আউ
0: আপনকর প্রথম ইনকম কোন থিলা
2: ভাই মোর তো মাল্টিপল ইনকম মোর তো সেলফ বিজনেস মু বর্তমানে রিয়েল ইস্টেট কাম করে প্লট কাম সব বিল্ডার পাখে প্লটিং করে না এবে এবে এবে তো ভুবনেশ্বর পুরী কর্দা
0: এবে তো আপন সব কাম করছেন কিন্তু প্রথম মনে অছি কেবে
2: ফার্স্ট ইনকাম ভাই মো তো মানে হাই এডুকেটেড অছি মু দেখিলি ডিসচার্জ গার মোর জব আসলা কিন্তু ভাই লাঞ্চ মাগিলে 4 লক্ষ 5 লক্ষ মোর পুলিশ রে আইছলা এ সাইডে আর্মেন আসলা 5 লক্ষ ভাই আম ভাই মিডল ক্লাস ফ্যামিলি
0: প্রথম ইনকম কোন এই যে রিয়েল এস্টেট রু থিলা না কোথরু থিলা
2: না না ফার্স্ট ইনকম মোর থিলা ভাই জ্যোতিষ বিদ্যা মু করে জাতক হাত ফাত বাস্তু ফাস্তু সব দেখে
0: আচ্ছা
2: ভাই অন্য যেটি মু হাত ফাত দেখে ভাই লোক মতো ভাই 10-20 দিয়ে তো জনা ভাই পুলিশ ভাই আমার তাহলে কুমার সাহু হাবিলদার
0: আচ্ছা
2: তাঙ্কর ভাই হাত আউ দেখিলি ভাই সে কোন ভাই কোন ভাবি দেখি যদি 200 টাকা টা বার করে দেলে মু বি আতঙ্কিত হই গেলি কেবল ভাই এতে জায়গা মু যাইছি এতে জ্যোতিষ সব দেখাইছি ভাই আপন যা কইলে ভাই 100% করেক্ট কইলে তেনু আপন টিকে আম ঘর আড়ি আসি ভাউজঙ্কর আ মো পুয়র টিকে দেখি মু কইলে আউ সময় সুবিধা রেখি দিবি যেটা 20 টাকা লোক দউছেন যে 200 দেলে মু তো পুরা আতঙ্কিত হই গেলি আউ
0: তারপরে আপনার ঘলে গলে অন্য মানকর মানে কুণ্ডলী মধ্যে দেখিলে
2: নিশ্চিন্ত মু তো দেখে কারণ মোর সেটা যে গোটে জায়গার মু অফিস করি বসিনি জিনিসটা জানিছি বিদ্যাটা তেণু মোর মানে এক নম্বর বিজনেস হচ্ছে যে জায়গা বাড়ি বেপার আর ফোর হুইলার ফাইন্যান্স ফাইন্যান্স
0: ওকে পরবর্তী সময় সেটা
2: জানিছি তেণু গুণ জামর কথা নেই গুণ চিহ্নে গুণিয়া সোনা চিহ্নে গণিয়া যিয়ে আজ্ঞা জানিছে যে মো পাখু আসিলা যার যদি মা ছুয়া কান্দিব মা তাকে ক্ষীর দেব ছুয়া যদি ন কান্দিব মা তাকে কাউ ক্ষীর দেব এবং মো ভাগ 50,000 পড়ছিলা 50,000 রু ভাই মু ঘরে দেইছিলি 10,000 ঠাকুরঙ্ক পাই দেইছিলি 5,000 মোর খরচ 10-15,000 খান্ডে করছিলি আর কিছু ভাই আকাউন্ট রে রাখিছিলি ভবিষ্যৎ পাই কি আউ
0: আচ্ছা এবে বিজনেস ঠিকঠাক চলিছে
2: আজ্ঞা এই করোনা পরে টিকে মান্দা হয়ে যাইছি বর্তমানে আজ্ঞা এই যে আসুনাহান্তি প্লট যে কিনিয়া পার্টি সব কষ্টমর ভাই পুরা ঝাবড়া হয়ে গেলানি মু আজিকালি আমার গোটে কথা নেই পোখরী দেখেইবে মানে মাছ খাইবে পছে পোখরী কাহাকু দেখেবে নাই ডাইরেক্ট ভাই যেতবে মু প্লট দেখেই দেউছি কাগজ পত্র ডকুমেন্ট দেই দেউছি ভাই মেণ্ঢা বাড়ক জড়াচল মিশি যাচ্ছি তাঙ্ক ভিতরে সলা সুতর হয়ে জমি রেস্টি হয়ে যাচ্ছি মু জাঁপারুনি এমনি ঠকি দেউছেন আউ মো জীবনে ভাই মু মিনিমম 20,000 লোক প্লট দেখেইদেবি 45 প্লট ভাই বিক্রি হয়েছি মু 7-8টা প্লট রে মাত্র 4-5 লক্ষ টাকা খান পাইছি আউ
0: ওকে যা বি হো মানে চেষ্টা করিছন্তি মানে এতে এজুকেটেড হওয়ার পরে বি আপনার চাইছেন গোটে বেটর ইনকম সোর্স কু ধরিবা পাই আর ধরিছেন সাকসেস তো নিশ্চিত আজি নহলে কালি আসিব
2: ভাই বহুত লোক কইলে হে তারে কেনে সে যে ব্যাপার ছাড়ি দিও।

0: তবে শ্রোতা বন্ধু, আমা আকাশবাণী শ্রোতা পরিষদ ওড়িশার বড় ভাই শ্রীযুক্ত বসন্ত কুমার মহাপাত্র আজির অধ্যায়ে মানে কথারে কথারে গীতরে গীতরে কেমিতিকা কথা রাখিছেন চালন্তু শুনিবা।
1: সমস্ত শ্রোতা বন্ধু মানকু নমস্কার, মু বসন্ত কুমার মহাপাত্র জগৎসিংপুরু আপন মানকু কিছু কইবাকু চাউছি। বর্তমান বায়ুমণ্ডল তাপমাত্রা অত্যধিক ভাবে বৃদ্ধি পাউথিবারু ঘরু বাহারকু ন বাহারিবা পাইঁ সরকারঙ্ক তরফরু চেতনা দিয়াযাইছে। তেণু আপন মানকু অনুরোধ, অতি জরুরি নথিলে বাহারকু বাহারতু নাই। তা ছড়া বাহারকু যিবা সময়রে কলা নীল বা সবুজ রঙ্গর বস্ত্র তথা টেরি কটন বস্ত্র ন পিঁধি ধলা এবং কটন বা সুতা বস্ত্র পরিধান করন্তু। রেডিওকু ভাল পাঁতু তথা এথিরে প্রসারিত সূচনা অনুসারে নিজকু সুরক্ষিত রাখন্তু, কারণ রেডিওর বিকল্প নাহিঁ। আমি সমস্ত শ্রোতা বন্ধু মানে এক মন হয়ে নিজ নিজ মধ্যে সুসম্পর্ককে মজবুত করিবাকু চেষ্টা করন্তু। এইপরি কার্যক্রমরে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়ি হয়ে কার্যক্রমকে আহরি উন্নত করিবা পাই চেষ্টা করিবা নিহাতি দরকার। সম্মান বা পুরস্কার নিজর কর্ম দ্বারা আপনা ছায়া মিলিব, তেণু সেথিপাই ব্যস্ত বিব্রত হেবার কোনসি আবশ্যকতা নাই। সবুবেলে কিছু পাইবা আসন রাখি কার্যক্রম কিপরি অধিক সরস সুন্দর হব সেটিকে সমস্তঙ্কর চেষ্টা নিহাতি আবশ্যক। আমি সমস্ত এক এই ভাবনা মনে রাখি আগেবা উচিত। শেষে কার্যক্রম সম্পর্কিত সমস্ত ব্যক্তি মানুষ মঙ্গল কামনা করে রহিলি। ধন্যবাদ
0: ধন্যবাদ স্যার।

0: তবে গত অধ্যায়ের ভাগ্যশালী বিজেতা আপন মানে কৈলাশ চন্দ্র সাহু সালেপুরু, শ্রুতিকীর্তি মিশ্র জগৎসিংহপুরু এবং বাবন চন্দ্র পাল কিশোরনগর কটকরু। ভারত মশলা পক্ষ আপনার অভিনন্দন। তবে মনে রাখুন, আজ অধ্যায়ের প্রশ্নটি হল ইন্সপেক্টর রাকেশ কুমার বেহেরা আইআইসি মহোদয় প্রথমে কেউ চাকরি করে। সঠিক উত্তর লিখে আমাকে পঠাইবার হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 8847862377। তাহলে আজ আর্জে নলিনীকে বিদায় দিন্তু, নমস্কার। এই কার্যক্রম প্রায়োজক থিলে ভারত মশলা।
1: The taste of New India.
2: শুনেলে ভারত মশলা প্রস্তুত প্রায়োজিত কার্যক্রম কথারে কথারে গীতরে গীতরে। টিউন করছেন 100.4 আকাশবাণী FM রেইনবো কটক দিল সে দিল তক। আমার পরবর্তী কার্যক্রম ওড়িয়ারে সম্বাদ শুনিপারিবে কিছুক্ষণ মধ্যে।
3: সংবাদ পড়ছন্তে প্রজ্ঞা পরিমিতা জেনা। বৈদেশিক ব্যাপার মন্ত্রী এস জয়শঙ্কর ও আমেরিকা প্রতিপক্ষ মার্ক রুবিওঙ্ক মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা। ভারতের শক্তি সুরক্ষা পাই শক্তি যোগাণর বিবিধতা উপরে উভয় নেতাঙ্ক গুরুত্বারোপ। পশ্চিমবঙ্গর ফল্টা বিধানসভা নির্বাচন মণ্ডলীরে বিজেপি প্রার্থী বিজয়ী। ত্রুটিশূন্য পুনঃমূল্যায়ন সুনিশ্চিত করা বিশেষজ্ঞ দল নিয়োজিত করা সিবিএসই নির্দেশ দে।

আজের ব্যস্তবহুল জীবনরে আমি প্রায়ত ফোন কিংবা মেসেজরে শব্দর ব্যবহার করে নিজ মনর কথা কই থাকি, কিন্তু ভাবন্তু তো গোটে মেসেজরে থিবা হাজারে শব্দ কোনসি আনন্দ দেই পারিব যা সামনারে বসি পরস্পরর আখিরে হজিগলে মিলিথায়। বিরহ সময়রে আখিরু ঝরি পড়ুথবা লোহ টোপায় কহিতি কষ্টর গভীরতা কেতে, এবং মিলন সময়রে আখিরু যো খুশি অনুভব হুয়ে তাহা প্রেমর সার্থকতা কেতে সে কথা কহিতি। যেমনে প্রেমরে পড়িছন্তি সেমানে জানন্তি যে কেবল আখিরো ইশারারে হিঁ দুনিয়ার সবুঠারু বড় নিষ্পত্তি নিয়া যাইপারে। আখিরো ভাষা হচ্ছে হৃদয়ের সবুঠারু সহজ এবং সরল অভিব্যক্তি, এথিপাই কোনসি ঔপচারিকতার আবশ্যকতা নথায়। যেতেবেলে শব্দমানে নিজের অস্তিত্ব হরাই বসন্তি সেতেবেলে আখি হিঁ হৃদয়ের প্রতিটি কোণকু আলোকিত করে প্রেমর বার্তা বহন করিথায়।

এতে বেড়েছে কার্যক্রম রিলিকের প্রচার করলো আকাশবাণী দিল্লি কেন্দ্র টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক।

পরবর্তী এসএমএস করছেন আভাস সেন, আভাস সেন, রোহিত সেন, দীপক কুমার, রাজকুমার ভরদ্বাজ, বিমল শ্রীবাস্তব, মনীষ শর্মা, অলিশা অপা, তমন্না রেড্ডি টাটা স্টিল প্ল্যান্টরু আপনার শুনে চাইছেন আপনার শুনে দৌছ দিওয়ানা মুভির গীত গীতটি গাইছেন অলকা ইয়াগ্নিক এবং বিনোদ রাঠোর। পরবর্তী এসএমএস করছেন হ্যালো ভাই সেয়ান আঠগড়ু আপনার শুনে চাইছেন ওড়িয়া চলচ্চিত্র রাধার গীত গাইছেন অনুরাধা পড়োয়াল এবং চিত্তরঞ্জন জেনা।

प्रदान करछन्ति 100.4 आकाशवाणी एफएम रेनबो कटक दिल से दिल तक समय वर्तमान राति 11:31 सुनतु पानीपाग सूचना भुवनेश्वर स्थित पानीपाग केन्द्र सूचना अनुसार आसंता पांच दिन जाए राज्य में ग्रीष्म प्रभाव जारी रहा सहित 8 जिला को गोलगोली एवं गरम नहीं सतर्क सूचना जारी करा सुनिले पानीपाग सूचना एथर शुणु आसंता कार्यक्रम सूचना रखी ভক্তিগীতর কার্যক্রম অর্ঘ্যথাড়ি শুণবে সকাল 6:05 অতিবড়ি শ্রীজগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 46তম ভাগ শুণবে সকাল 6:40 আমার স্বাস্থ্য সকাল 17:10 এতে বিষয় রয়েছে সেরিব্রাল পালসি এ সম্পর্কে কহবে ডাক্তার দুর্গাপ্রসাদ মিশ্র সকাল 17:25 শুণবে শুভ সকাল মর্নিং মেলোডি সকাল 8:30 শুনেলে আসন্তকালি প্রচারিত হওয়া থাকা কার্যক্রম সূচনা রকিছি কার্যক্রমর এই সূচনা সহিত এইটি শেষ করুছু আজির চলিত অধিবেশন পরবর্তী কার্যক্রম রিলে করি প্রচার করুছু আকাশবাণী এফএম গোল্ড দিল্লি কেন্দ্রর সকাল 5:53 পর্যন্ত তবে আজি পাই বিদায় নেউছু শুভরাত্রি।

এই শুভ অবসরের মিউজিক মিত্র অনু সজাই আনিছি খাস আপনার পাই ভক্তি গীত সম্বলিত দিব্য অর্ঘ্যথাড়ি। যাহাকু আপন শুনি পারছন্তি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটকরে দিলসে দিল তাক। এই নিয়ন্তু অর্ঘ্যথাড়ির প্রথম অর্ঘ্য। নিবেদন করিছন্তি অনুপ জলোটা। অ্যালবম্র না তারিণী দর্শন।

এ সকাল এ সময় এ মুহূর্ত বহুত খাস। বাস এবে পাই ইয়ে পুঁ থে আসবনি, তেমন চলতু না এ অফেরা সময়কু সজাই দেওয়া ভাল পাইবার প্রলেপরে, যা চিরদিন সাইতা হব স্মৃতির লাফাফা হয়ে মন সিন্ধু করে। শুভ সকাল বন্ধু। শুনছি 100.4 আকাশবাণী এফএম রিনবো কাটাকু মিউজিক মিত্র অনুসহ দিল সে দিল তাক।

ডার্লিং লাইফ চিট চ্যাটরে আমি আজ কথা হচ্ছে কেমিতি করিবা শক্তি সঞ্চয় নিজ ঘরে আউ ডায়াল করে পারিবে আপনো 0671230315 3 এবং কই পারিবে আমাকু এ সম্পর্কে দিল সে দিল তক।

0: অংশুঘাতর লক্ষণ গুড়িক হেউছি প্রবল ঝাল বোহিবা, মুন্ড বুলাই অন্ধার দিশিবা ও বান্তি লাগিবা, প্রবল শোষ লাগিবা, মাংসপেশী টাণি হেবা, অচেত হেবা কিংবা বাত মারিবা।
1: অংশুঘাত নিমন্তে পূর্ব সতর্কতা গুড়িক হেউছি সকালে কিংবা উপর বেলা খরা কম থিবা বেলে বাহারকু যান্তু, বাহারকু যিবা পূর্বরু যথেষ্ট পানি পিয়ন্তু, হালুকা রঙ্গর ঢিলা পোশাক ছতা ও জোতা ব্যবহার করন্তু, খরারে কঠিন পরিশ্রম করন্তু নাহি, অধিক দূর চালন্তু নাহি, মঝিরে মঝিরে ছাইরে বিশ্রাম নিয়ন্তু।
0: অংশুঘাতর প্রতিকার গুড়িক হেউছি রোগীকু খোলা ও থন্ডা জায়গাকু নেই ওআরএস কিংবা চিনি লুণ সরবত অথবা সাধা পানি পিয়ান্তু, পোশাক গুড়িকু যথাসম্ভব খোলি দিয়ন্তু, মুন্ডকু ধোই দিয়ন্তু এবং ওদা কপড়ারে পোছন্তু, রোগীকু পঙ্খা কুলর কিংবা এসি পবনরে শুয়াই দিয়ন্তু, অবস্থারে উন্নতি নহেলে স্বাস্থ্য কর্মচারীকু জনান্তু কিংবা অ্যাম্বুলেন্স ডাকন্তু।
1: বয়স্ক তথা অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী মহিলাঙ্ক পাই অংশুঘাতর আশঙ্কা অধিক রহিথায়।
0: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ওড়িশা।
2: আম রাজা বাবুঙ্কর যেতেবেলে দেখিব ঘরে এসি ফ্যান সবু চালিথিব।
3: ওহো মা, তোমার প্রতি কথারে টেনশন।
2: ইলেকট্রিক বিল কেতে আসুছে জানিছো?
3: দেখো মা, ঘরে সোলার লগে দিলে চিন্তা যিব।
2: হ্যাঁ, সেইটা যেমতি মাগণারে হেই যিব।
3: জানি না কি সরকার পরে এতিপে সাবসিডি দেউছন্তি।
4: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্যঘর যোজনায় কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্যঘর.gov.in রে আজি হি আবেদন করন্তু।